0: রে সুন্দরী লাই সুন্দরী তিমি কো হাউ কাস রে আই মোহ ভয় তিমি ও পারা মায়ে ছা ভয় মন মা
1: কি তো মায় খনকা কালিন্দ গাঁও পালিকা ওড় নম্বর 8 দেনা।